রাদিয়াল্লাহু আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরসাবদ তন্তাঙ্গ ইসলাম, ইমান দান ইহসান, বাহওয়া সওরাং মুকমিন সম্পূর্ণা কতিকা ইয়া তুন্দুক কেপাদা আল্লাহ, মেম্বেনারকান আজারান্যা দান বেরিবাদা সাআকান আকান মেলিহাতন্যা। Dari Masjid Raya Baitul Muttaqin, Islamic Center Provinsi Kalimantan Timur, Samarinda, mari memupuk ukhuwah Islamiyah dalam dakwah.